শ্রোতাবন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। বর্তমান শুণবা বন্দনা কার্যক্রমর পরবর্তী ভক্তিগীত সচি মহান্তিঙ্ক রচনার তো চরণ তলে শরণ গলে মু যেতিকি আনন্দ পায়ে কণ্ঠদান করিছন্তি শ্রীকান্ত দাস।

0: শ্রোতাবন্ধু শুণিলে কেতোটি সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী লক্ষ্মীকান্ত পালিত এবং প্রীতিনন্দা রাউতরায়ঙ্ক কণ্ঠরে আকাশবাণী রাউরকেলা 102.6 এফএম শুণুছন্তি আপন। বর্তমান প্রচার করুছু বণপাহাড় গীত কার্যক্রমরে মুন্ডা গীত পরিবেশন করিছন্তি সুখমণি কেরকেটা ও সাথী। মাত্র টিকে পরে
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথস্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরক ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্যে ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপ রে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
0: বর্তমান উপভোক্তাঙ্ক পাখরে পৌঁছিবা পাই সবুঠারু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। নম্বরটি আউথরে কই রাখুছি 8249809672। বর্তমান শুনিবা বণপাহাড় গীত কার্যক্রমরে মুন্ডা গীত পরিবেশন করিছন্তি সুখমণি ক্রিকেটা ও সাথী।

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন ভক্তি গীতর কার্যক্রম আরতি কার্যক্রম শুনেছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.6 MHz চুকে পড়লে কি জনাশুনা যুবগাল্পিক শিবাশিষ পাঢ়ী সদ্যতম গল্প সংকলন বদলু মনীষ পুস্তক পাই যোগাযোগ করতু এই টেলিফোন নম্বরের 9778174978 টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছি 9778174978। আপনার ব্যবসায়ের উন্নতি আনিয়া পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছি 7008248758।

শ্রোতা বন্ধু, আমদেশ ভারতর আর্থিক অভিবৃদ্ধি এবে দ্রুত হেউছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা ত্বরান্বিত হেউছি। আত্মনির্ভর ভারতর সংকল্পকু পুরা করিবা পাই আমি লাগি পড়িছে। 2047 মসিয়া সুদ্ধা যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছে তাকু মধ্য সাকার করিবা পাই আমি সম্মিলিত উদ্যম করুছে। ভারতর নাকু শিখরের পৌঁছাইবাকু চেষ্টা করুছে।

0: ଗୁରୁବାରୀ
1: ହଇ ଶୁକ୍ର ଦାଦା ପହଞ୍ଚି ଆସିଲି ପରେ
0: ହଇଗା ମୁଁ ଜାଣୁଛେ ତୁମେ ଝଟକିରି ପହଞ୍ଚି ଆସ ଯେ
1: ହଇ ଦାଦା ଜୁହାର ଜୁହାର
0: ହଇଗା ଜୁହାର
1: ଆଉ ଆମର ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନକେ ବି ଜୁହାର ଆଉ ସ୍ୱାଗତ ଆମର
0: କିଷାନ ବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନୁ
1: ହଇ ବେଲେ ଦାଦା
0: ହଁ
1: କାଣା କହୁଥିଲ କାଏଁ
0: କାଣା କହିବି ଏଟା ସବୁଦିନ କହି ରଖୁଛୁ କା ଯେ ଆମର କିଷାନ ବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ କେନ୍ଦ୍ର କୃଷି ମନ୍ତ୍ରଣାଳୟ ଭାରତ ସରକାରଙ୍କ ତରଫରୁ ପ୍ରସାରଣ କରାଯାଇଛି
1: ହଇ ଦାଦା
0: ହେଲେ ଗୁରୁବାରୀ
1: ହଇ ଦାଦା
0: ଦେଖ ଗା ବର୍ଷା ପାଣି ବି ଟିକେ ରଚି ଆସିଲା ନ ଆଉ ଚାଷବାସର ଟିକେ ମୂଲ କର୍ମା ବଗେର ଲାଗୁଛେ ନ
1: ହଇ ହଇ
0: ବେଲେ କେନ୍ତା କେନ୍ତା କର୍ମା ଯେ ତୁମେ କାଏଁ ଯୋଗ ପାଖ ବସେଇଛ ଜଣା ବି ନି ପଡ଼ବାର ଟିକେ ବତାତେ ହେଲେ କାନ
1: ଦାଦା
0: ହଇ ଗା ହଇ
1: କାଇଁ ଯୋଗ ପାଗ ବସେଇଛ କହିଲେ ମୁଇଁ ତ ଏଇ ପରମ ଲାଗି ନାଚି ଡେଗି ପକାଲି ନ
0: କିନ୍ଦ୍ରେ କିନ୍ଦ୍ରେ ନାଚିବା ଏ ଲାଗୁଛେ
1: ହଇ ଦାଦା ଯେନ୍ତା ହେଲେ ତ ଆମକେ ନାଚିକା ଯେ ପଡ଼ବା ନ ଆଉ ଏନ୍ତା ଦିନଟା ଆଉ ଆସବା କାଏଁ
0: ହଇ ଗା ଯେତେ ଯାହା ହେଲେ ବି ବରଷ ବରଷ ନବେ ବରଷ ନି କାଏଁ ଆମର ଆକାଶବାଣୀର ଦୁଃଖ ସୁଖ ହସ ଖୁସି କେତେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନ ଅଛେ
1: ହଇ ଦାଦା ବେଲେ ଆମର ସବୁ ବର୍ଗର ଭାଇ ବହିନ ମାନଙ୍କର ଲାଗି ଇ ଆକାଶବାଣୀ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନେ ପ୍ରସାରଣ କରିଥିସି
0: ହଇ ହଇ
1: ଆଉ ଦାଦା ଦୁର୍ଯୋଗ ନୁ ଦୁର୍ଯୋଗ ସମୟ ଥି ବି ଆମର ଆକାଶବାଣୀ ଆମର ଭାଇ ବହିନ ମାନଙ୍କର ସାଥ ନେଇ ଛାଡ଼ିଥିସି
0: ଏଇଟା ଗୋଟେ କଥା ହେ ଗୁରୁବାରୀ
1: ଚାହେ ସେ ଇଲେକ୍ଟ୍ରିକ ଖମ୍ବା ଭାଙ୍ଗି ଯାଉ ଚାହେ ସୁନାମି ଆସିଯାଉ କି ଭୂମିକମ୍ପ ଆସିଯାଉ
0: ହଇ
1: ଆମର ରେଡିଓ ବାଜବା ମାନେ ବାଜବା
0: ହେଇଟା ପରେ ଗୁରୁବାରୀ ଆକାଶବାଣୀ କହିଲା ବେଲେ କାଁ ବୁଝୁଛ ଯେ
1: ଆକାଶରୁ ଯେନ୍ ସନ୍ଦେଶ ଆସିଛି ଦାଦା
0: ହଇ ବୋଲେ ଦୈବୀ ବାଣୀ ଆଇନି କାଏଁ
1: ହଇ ହଇ
0: ଯାହା କହିସି ପୁରା ଠିକ ଠିକ କହିସି
1: ହଇ ହେଲେ ଦାଦା
0: ହଁ
1: ଆମର ଆକାଶବାଣୀ କିନି ତାର କେତେ ଶ୍ରୋତା ମାନକେ ହରେଇ ବି ସାରିଲାନ
0: ହଇଗା ଏନ୍ତା ତ ଦୁନିଆବାର କଥା ଯେ ଦେଖ ତ ଖୁସି ରାଜିର କଥା ହେଲା ବୋଲି କାହିଁ ଗୋଟେ ହରେ ହୁରା ସାରିଲାନ କହୁଛ ଯେ
1: ଦାଦା
0: ହଁ
1: ତଥାପି ଏଖେନ୍ ବି ଆମର ଅନେକ ଶ୍ରୋତା ଭାଇ ବହିନ ମାନେ ଅଛନ୍ ଯେନ୍ ମାନେ କି ଆମର ଆକାଶବାଣୀ ସାଙ୍ଗେ ଯୋଡି ଥିକିନା ଅଛନ୍ ଆଉ ଏଖେନ୍ ବି ତାଙ୍କର ଭଲ ପାଇବା ଦେଇ ଆସୁଛନ୍
0: ବୋଲେ ଏଇଟା ଗୋଟେ କଥା ଗୁରୁବାରେ ଏଇ ଭଲ ପାଇବା ଯେନ୍ଟା ଅଛେ ନି ହେତି ଲାଗି ତ ଆମର ଏଇ ଆକାଶବାଣୀରେ ତାର ଦିଲଟା ଧୁକ ଧୁକ ହଉଛି ଆରୁ ସବୁଦିନ ଚାଲୁଛେ ନ
1: ହଇ ଦାଦା
0: ସେଇ ଆଶା ନେଇକିରି
1: ଆଉ ଯେନ୍ ଭାଇ ବହିନ ମାନେ ଆମର ପ୍ରିୟ ଶ୍ରୋତା ଥିଲେ ଆଉ ଏଛେନ୍ ନି ନା ତାଙ୍କେ ବି ଆମେ ହୃଦୟରୁ ସେଲ୍ୟୁଟ କର୍ମା
0: ନିହାତି ନିହାତି
1: ସେମାନେ ଖନ୍ଦେ ରେଡିଓ ବୁହି ବୁହି କିରା ଯାଉଥିଲେ ଦାଦା ଆଉ ତାଙ୍କେ ବି ୟାଦ କର୍ମା କାଏଁ
0: ହଇଗା ଆମ ରେଡିଓ କାଏଁଟା ଆମର ଚାଷ ବାସ କ୍ଷେତ ଖମାର ନୁ ନେଇକିରି ମରଣ ହଜନ୍ତ ଆମର ଗାଁର ତ ଜଣକର ଇ ପୁରୁଖା ଲୋକର ସେ ଅନ୍ତିମ ସଂସ୍କାର କଲେନି ବୋଲେ ରେଡିଓଟା କେବେ ନେଇକିରି ସେନେ ଛାଡିଦେଲେ ବଜେଇକିରି ସେଠି
1: ଏ ବୁଆ
0: ତାର ନିଜର ଚାଲି ଚାଲିକିରି ବ୍ୟାଟେରୀ ସରିଲା ହେଲେ ହେଇନେ ଲାଷ୍ଟରେ ସରିଗଲା ସିଏ
1: ସତି କାଏଁ ଦାଦା
0: ହଇ କାଏଁ କରବ ଯେ ରେଡିଓ ସିନେ ଯୋଡି ରହିଛେ ସେ ସିନା ଜାନେ ରେଡିଓର ମଜାଟା କେ
1: ଆଉ ଦାଦା ରେଡିଓଟା ଗୋଟେ ଏତେ ମୂଲ୍ୟବାନ ସମ୍ପତ୍ତି ଥିଲା ସେ ଯୁଗେ ଯେତେବେଳେ ଟିଭି ନିଥି କି ଇ ସୋସିଆଲ ମିଡିଆ ନିଥି କି ସ୍ମାର୍ଟଫୋନ ନିଥି ଭାବ ତ ଗୋଟେ ଗାଁରେ ଗୋଟେ ରେଡିଓ ଥିଲେ ବି ଆମର ଯେନ୍ ସମାଚାର ଶୁଣବାର ଲାଗି କି ମନୋରଞ୍ଜନ ଭିତ୍ତିକ ଯେନ୍ ଗୀତ ମାନେ ଦଉଥିଲା ସେ ସବୁକେ ଶୁଣବାର ଲାଗି ଆମର ଭାଇ ବହିନ ମାନେ ଏକ ହେଇକିରା ବସୁଥିଲେ
0: ହଇଗା ଦିନ ଥିଲା ସେ ବାଗିରେ ଇହାଦେ ସିନା ବଡେ ବଡେ ମୋବାଇଲ ମାନେ ଆସଲା ନ କାହିଁରେ ଇନଷ୍ଟାଗ୍ରାମ ୟୁଟ୍ୟୁବ ଆଉ କାଏ କାଏ ଦୁନିଆ ବାହାର ମୋବାଇଲ ଧରିକି ଲାଗିଛନ୍ କୁଚା କୁନାନେ ବିଲେଇ ବାଗିରି ଇଚର ହେଲେ ବି କାଁ ହେବା ଆମର ରେଡିଓ ରେଡିଓ
1: କେନ୍ସି ବି ନ୍ୟୁଜ ମନେ ଦେଇଥିସି କିନି ତାର ସତ୍ୟତା ଥିସି ଦାଦା
0: ହଇ ହଇ
1: ଆଉ ଦାଦା
0: ହଇ ଗା ହଇ
1: ଯେନ୍ତା ଆମେ ଇ ନବେ ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଲାଗି ଖୁସି ବାସି ମନଉଛୁ ସେନ୍ତା ଆମର ଭାଇ ବହିନ ମାନେ ବି ଅନେକ ଜଣ ଫୋନ ମାନେ କରୁଛନ୍ ଆଉ ଅନେକ ଭଲ ଭଲ କଥା ମାନେ ବି କହି ଚାଲିଛନ୍
0: ହଇ ହଇ
1: ସେଇନ୍ତା ଦାଦା ଆଉ ଗୋଟେ ଭଲ କଥା କହିବା ଲାଗି ମୁଇଁ ବି ଯାଉଛି
0: କହ ଗୁରୁବାରି କହ
1: ଇ କ୍ଷେତ ବଚାଓ ଅଭିଯାନ ଦାଦା ଇଟା ନି ଚାଲିଛେ କାଏଁ
0: ଦେଖୁଛ ଆମର କ୍ଷେତ ଖଲିହାନ ଖରାପ ହେଇଯାଉଛେ ଲୋକ ବାଗ ବି ତାର ଉପରେ ଭରସା କରି ଚଲୁଛନ୍ ବୋଇଲେ କେତେ କଥା ଘଟିଯିବା କେନ୍ କାଲେ ନି କାଏଁ
1: ଘଟିଯିବା କାଣା ଦାଦା ଆମେ ଜଙ୍ଗଲ କେ ଖରାପ କଲା ପାଏନ ପବନ କେ ନଷ୍ଟ କରୁଛୁ তার সঙ্গে সঙ্গে যদি আমার মাইন্ড কে পুরাপুরি ভাবে নষ্ট করে দেমা হলে আমি খাইমা কানা ও জিমা কেনতা হেটা ভাব তো
0: গুরুবার এ হেটা তো কহলা কথা গুটি খেটা অছে বলে কেন আর লোক বাকি এনতা বি চুন্দি খেত খলে ন বিকি বিকি সারি দেলে ন
1: হেটা বি সত কথা কহুছো দাদা কেনসি গুটে টিকি অসুবিধা পড়লা কি নি ফট কিরে সে খেত কে বিকি দউছন
0: হই বলে দেখো খেত খলিয়ানটা আমার জেনটা অছে নি সুনার বি বড়ি কিরে নি কাই
1: হই দাদা হেলে দাদা আমার সরকার তো এক টঙ্কিয়া চৌল দেলে
0: হই
1: হেলে চৌলটা তো মাস গুটা খাইলে আরামসে
0: হই গা
1: জেন টিকে রছে জায়গা জমি অছে কি নি হেনে চাষবাস করি কি চললে বি নি হেতা কে
0: গুরুবারি ইচ্ছা থিলে উপায় আসবা মন থিলে সিনা চাষবাস করবে ই করম কুড়িয়া হে কি রহবে বলে কেন তরকিটা করবে জানিছ তো বসি খাইলে নই বালি সরে এথর কেন এক টঙ্কা ভি দেউছ জি সবু তো চাউল মানে ফ্রি রে মিলুছি
1: হই দাদা বেলে মতে লাগছি কি ই সবু ফ্রি ফ্রি দেই করে নে আমকে কুড়িয়া করে দেলে
0: হলে কেনতা করমা এটা ভি কিছু উপায় করমা কাই যে দেখো গুরবারি আমার সরকার আমার লাগি চিন্তা করুছন যে আমার ভাই বোন মানে কেহি ভুখি উপাস রে নি রহু
1: আর সে মানে ই খাইবার রো চিন্তা বেশি নি করি করি কেনতা আকে আহরি উন্নতি করবে জেনথি দ্বারা কি আমার এই জেন ভারত এক গরিব দেশ ই লেখাটা কেনে নে পড়বা লাগি নি মিলবা
0: সে উভি গলা ন কে ভু হেলে জেন আমার ভাই বোন মানে জেনতা সচ্ছল হেবে নিজর গড়ে নিজে ঠিয়া হেবে কেহি গুটে ঠেকা দেবে হেলে কেন
1: হই দাদা
0: হলে সরকার যদি ঠেকা দুছন পোচাড়ু জনমরু নেই কিরি মরবার তো সেমানকর কিছু না কিছু যোজনারে সাহায্য করুছন
1: সত কথা কহিল
0: বলে দেখো আমার ভাই বোন মানে দেখো এটা লাভ নেই কিরি যদি সে মানে কেনে টিকে রচে ই নুন টিকে লাগি তেল টিকে লাগি মশলা টিকে লাগি কেন কুনা পাতি আসবে বলে তা লাগি বন্দোবস্ত করবে বলে নিয়মতি করবে কে
1: হই দাদা বেলে আমি সেসব কি ভাবি চিন্তি করি যদি আগে উন্নতি করমা আউ আমার এই যে মাইন্ড মানকে দূষিত করি করি চালিছু বিভিন্ন প্রকার কেমিক্যাল কি রাসায়নিক সার মানে প্রয়োগ করি করি করি তাকে নির্জীব অবস্থা কে নিয়ে চালিছু সেথির প্রতি আমি টিকে সতর্ক হেমা আউ প্রাকৃতিক খত সার দেই করি তাকে ফের থরে জীবন্ত করি তুলমা
0: হই মানে মাটি মা কেভে নি ঠকসি
1: হই
0: জেনটা অছে সে জেনতা করিতিবো সেই হিসাবে দুই গুণা কে কেতি গুণা বড়ে কিরি দেবা হু দেবা
1: হই দাদা
0: হেলে গুরবারি
1: হই দাদা
0: এতে গুড়ে কথা হেলা বেলে মতে লাগছি নি আমার যে ভাই বোন মানে কেনতা নিজের গড়ে নিজে ঠিয়া হই পারমে চাষ বাসের যদি জায়গা জমি নেই না হলে বিজনেস করবার লাগি তো আমার সরকার পয়সা পত্র মানকে ভিন্ন ভিন্ন যোজনা মানকর হিসাব না দেউছন
1: হই দাদা ব্যবসায় বি অনেক প্রকার আছে নি কাই
0: হই হই
1: আমি মানে মাছ ব্যবসায় করমা কি কুকড়া ব্যবসায় করমা কি ছতু চাষ করি করি তার ব্যবসায় করমা কিংবা আহরি অনেক প্রকার যেন ব্যবসায়ী মানে অছে সে সব প্রতি বি আমি ধ্যান দেই করি আকি বড়মা বলে বি হেই পারবা
0: হই হেনতা করবা বল তো দুনিয়া বাহার ঝিনি যায় হেলে ই যে লাঠি কটার যে প্রফুল ভাই যে করুছন যে কুকুড়া পালন
1: হই হই
0: বলে তাকর কুকুড়া চাষ বলে নি কেন
1: হই
0: বলে সেঠি তাকর দেশি ভি রকুছন ব্রয়লার ভি রকুছন মানে ভ্যারাইটি ভ্যারাইটি তো রখি পড়বা হি পড়বা আউ সরকার কর সাহায্য সহযোগ পাউছন বলে কাজ ছাড়বে নি কেন বলে তাঁকর কথা শুনুন
1: হই দাদা দেরি নি করু শুনুন

কথা জিতেছিলেন নাম গীতটির কণ্ঠদান করেছিলেন পঙ্কজ উদাস এবং সাথী গীত রচনা আনন্দ বক্সি সঙ্গীতরে সজাইছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল।

কণ্ঠশিল্পী থিলে শুভাশিষ, গীত রচনা নরেন্দ্র বেহেরা। শ্রোতা বন্ধু, আপন শুণুলে ওড়িয়া আলবম গীত। আপন কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডের 102.6 মেগাহার্জ যোগে।